0: the Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar.
1: আপনি ঘোষণা নাই নাগরিকদের সেন্সাস 2027 লিমিটেড ঘর গিনতি কাম শুরু হয়েছে এটি জানকারি খান লোবেল আছেন
2: ঘরটি থাকা দরকারি সুবিধা খান খাবলে পানি এলপিজি ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারি জিনিস খান লাগা ডিটেইলস লোবো
1: কিতিয়া সেন্সাস অফিস মানুহন আপনার ঘরটি আহিবো ঠিকঠাক জানকারি দিবি আর ভালসে পুরা মদত করিবি
2: আপনি খান লাগা মদত বিশি দরকার আছে আমি খান লাগা সেন্সাস আমি খান লাগা ডেভেলপমেন্ট
3: Hello, good morning, my dear friends, my lovely and awesome listeners. Apni khan soke ekta warm welcome extend kori diyeche aji laga ekta ekdom sundor din ami khan shuru kori ase aro akashbani koi my fm tragoban 103 megahertz te apni khan soke program de swagat kori ase apni khan laga host aro dost arjitam jin logode well my dear friends my dear listeners apni khan sobbi ginika ase আপনি খান এটা মোকে ভাল আছে নহিবি ঠিক নহয় কই কিনা একটা জবাব দিব নাপারব হলিবি মই অমিত করে আছে আপনি খান লাগা মেসেজেস খান লিখা টাইম দিয়ে আপনি খান কিনিকা আছে এটা সবই লিখি না আমি খান সবকে জানাই দিব পারিব আর আজ তো হলে কহিমা দিতে হলে একদম একটা ব্রাইট সানশাইন একটা সানি মর্নিং শুরু করি না থাকি আছে অ্যান্ড দ্যাট ইজ সামথিং হুইচ উইয়ার লুকিং ফরওয়ার্ড টু আমি খান বেশি দিন বারিশ পৰা নলিবি পানী কেৰি কিনা এইটো নিচিনা অলপ গ্লাউডি কাৰণ দিন থাকি যে অলিবি আজি মান জোৰ পৰা একদম চানশাইন থকা দলে কহিমা দি থকা লিচনাৰ্ছ কাৰণ কহিমা লগা চিটিজেন্স কাৰণ চপি এনজয় কৰি থাকিব বুলি মই পূৰা উমিদ কৰি আছে অলিবি আলাগ প্লেইনছ জেগা দি থকা কাৰণ ডিমাপুৰ নলিবি এইটো নিচিনা আছাম দে আলাগ আলাগ জেগা খান দি থকা কাৰণ আপুনি খান এটা একদম ষ্ট্ৰং চানশাইন থকা দলে আপুনি কাৰণে অলপ দুখ দিগদাৰী হ'ব পাৰে অলিবি ৱেল আমি খানি চব মন দি ৰাখি থাকিব কি চানশাইন কেতিয়া থাকি আছে এইটোৰ পৰা আমি খান কি কিমান লাভ আনি দি আছে এইটো কাৰণ চব ওপৰে আমি খান ভাৱনা কৰি থাকিব এট দ্য চেম টাইম আজি লগা আৰ জেছ চইচ প্ৰগ্ৰাম দেৱী আপুনি খান চবকে একদম স্পেচিয়েল স্বাগত কৰি আছে আৰু আজি লগা আৰ জেছ চইচ দে এটা টাইমলেছ মেলডিজ আৰু মডাৰ্ণ ফেভৰেট ছংছ খান ছংছ দেট চেলিব্ৰেট লাভ হোপ ফ্ৰেণ্ডশ্বিপ এণ্ড এ লিটল জয়েছ অফ লাইফ লগা ওপৰে আমি খান শুনি হ'ব ৱেডাৰ ইউ আৰ এট হোম অন দ্য ৰোড এট ৱৰ্ক অৰ এনজয়িং এ কাপ অফ টি এট হোম লেট দিছ টাইমলেছ বিউটিফুল মেলডিজ ব্ৰাইটেন ইয়ৰ ডে মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ চ' মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ আপুনি খান কুটকুটি থাকিলেবি ৰিলেক্স এণ্ড লেটছ বিগিন টুডেজ মিউজিকেল জাৰ্ণি পয়লা গীত আনি দি আছে ইয়ে জৱানি হে দিৱানী ফিল্ম ৰে আমি খান শুনি হ'ব অৰিজিৎ সিং আৰু মোহিত জৱান আৱাজতে মিউজিক দিছে প্ৰীতম লিৰিক্স অমিতা ভট্টাচাৰ্য মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ এভৰি নিউ ডে ইজ এ ফ্ৰেছ জাৰ্ণি এণ্ড দ্য ইলাহী ৰিমাইণ্ডছ আছ টু কীপ মুভিং ফৰৱাৰ্ড উইথ এ স্মাইল শুনি কিনা এনজয় কৰিবি মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ

আমি খালনগর লিসনার রমেশ পাত্র, ড্রোন পাত্র আর লাকি গোলাঘাট আসামরা লিখি দিয়েছে, হ্যালো এফ এম ট্রাগমান ফ্যামিলি অ্যান্ড লিসনার্স, ভেরি গুড মর্নিং অ্যান্ড হ্যাভ এ বিউটিফুল ডে কুইকনাথ, এখানরা লিখি না বটাই দিয়েছে রমেশ, রনু আর লাকি, গুড মর্নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন টু আস। আর আপনি খান বিটিউন ইন করে কিনা আছে কই কিনা জানে কিনা বেশি খুশি পাই আছে, প্রোগ্রাম শেষ নোহাটা শুনি কিনা এনজয় করে থাকবে। আর মাই ডিয়ার ফ্রেন্ডস, আজি তো হলে আপনি খান চব্বিশ জানি আছে লাইভ ফোন ইন প্রোগ্রাম, আপনি খান জ্ঞানী দিয়ে থাকি আছে এগারো বাজি আঠাবার কিনা, তো আপনি খান চব্বি দাদিবি হিসালো বলে কারণে কই দিয়েছে। আর লিসনার্স কারণে এটা কোন কোন টিউন ইন করে কিনা আছে আমি খান চব্বি, ওয়েল আপনি খান কি কাম করে আছে নহলিবে আপনি খান এফ এম ট্রাগমান শুনি কিনা কি ভাল পাই আছে এই দোকান সব অপরে আমি খান কথা কোয়াব রাইট। আর ইফ ইউ হ্যাভ সাম মেসেজেস, সাম ডেডিকেশন, সাম ইউ নো কিবা একটা সেলিব্রেশন আছে নহলিবে কিবা একটা মেসেজেস খান থাকিছে বলে আপনি খান লিসনার্স সব কারণে আমি খান ইয়াতে কথা কই কিনা আমি খান কনভে করে দিয়ে হব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইয়াতে আর কোনবা লিসনার্স কারণে ইতিহাস টিউন ইন করে কিনা আপনি খান বি আমি খান লগতে মেসেজ লিখি কিনা শেয়ার করে দিব মন আছে বলে। ফোন নম্বর আছে 9436805333, আর একবার ফোন নম্বর কই দিয়ে আছে 9436805333, তাতে আপনি খানি এফ এম স্পেস এফ টাইপ করে না আপনি খান লাগা মেসেজ লিখি কিনা পতাই দিব পারিব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি খান লাগা বেশি ইয়াতে মেসেজেস খান বি পাই আছে, তো মই বিফোর আই প্লে দ্য নেক্সট সং আমি খান ইয়াতে শুনি হব কোনবা ইয়াতে মই প্লে করে মানে

পুৰি দি আছে। অ'কে, আৰু ইয়াতে কয় যে হেপ্পী ছেটাৰডে মৰ্ণিং, আজি তুমি যেন বিগ চালাম নিমাৰি বয় নিমাৰি গাৰ্ল, বিগ চালাম টু বোথ অফ ইউ এণ্ড থেংক ইউ চ' মাছ, হেপ্পী ছেটাৰডে। চাপাৰ্ছ ৰিংগি ৰেডিঅ' লিচনাৰ্ছ গ্ৰুপ ৰাবি কানা শুনি কিনা এনজয় কৰি আছো, নহ'লে কি দিয়েছে ট্ৰাকমেন ফেমিলি চুৰ ৰেডিঅ' লিচনাৰ্ছ গ্ৰুপ ৰাবি লিখি দিয়েছে, আৰু অভিজিত বোকা চান্দ্ৰা লিখি দিয়েছে গুড মৰ্ণিং টু ইউ, বাট মি ডেট বিকজ মাই ফ্ৰেণ্ড হেজ টাইড মাই শ্বালো বাৰ্ড, আই ফাউণ্ড হিম অন দ্য ৰোড ৱেন হি ৱাজ জাষ্ট এ বেবী এণ্ড আই ৰেইজড হিম উইথ অল মাই লাভ এণ্ড কেয়াৰ এণ্ড ৰেইজড দেম, wherever I used to go he would stay with me, even when I went to duty he would accompany me, but yesterday he left me and passed away from this world. Wow, Abhijit, so sorry to hear about your fans demise. Well, holy be amikan sobi jani ase, this is just the process of our, you know, amikan laga ekta normal process taki ase, birth, death, no holy be itunishna কি কি চবটো আমি খানি একটা আমি খালা লাইফ চাইকেল একটা প্ৰচেছ আছে কৈ কিনে আমি খানি মানিবলৈ বেছি দৰকাৰ আছে, আৰু কেতিয়া আমি খানি ইটোকে বুজিব তেতিয়া আমি খান ইমান হয় একটা লাভড ওৱানছ নহ'লেবি ইটোৰ নিচিনা আপুনি সি কেয়াৰ কৰি থকা একটা বাৰ্ড মৰিয়া লগা দে নহ'লেবি একটা বেথ হ'ব পাৰে, আপুনি খান চব ইটোৰ নিচিনা আমি খান লগা এটেচমেণ্টছ খান থাকি আছে, হ'লেবি আই ন' ইউ উইল ডেফিনেটলি বি এবল টু বেয়াৰ দ্য লছ, আৰু let us pray and hope that you get another fresh one so that you will definitely enjoy raising that as well. Aro, thank you so much for sharing that. Aro, we also mourn your you know with you only we itu laga morning dole iman dine noi kina ekta khushi ani dibi koi kina ekta prarthana rakhi diyeche. Thank you so much Abhijit for sharing that. Hitendra Das আসাম রাবি আমি খেল লাগা লিসনার থাকি আছে কানা শুনে কিনা এনজয় করে আছে বলে লিখি দিয়েছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি খান খুন খুন ইত্যাদি মেসেজেস খান লিখি না পড়াই দিয়েছে, আপনি খান সবকে বেশি খুশি বা জানাই দিয়েছে, আর ওয়েল আজি তো হলে একটা উইকেন্ড আমি খান থাকি আছে স্যাটারডে, স্যাটারডে আমি খান সবই লুক ফরওয়ার্ড থাকা, তো উইকেন্ড টাইম দে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে হাউ আর ইউ টু সামওয়ান ইউ আর কানেক্টেড নট উইথ সামওয়ান ইউ লাভ এন্ড চেরিশ friendship. So my dear friends, let us take a moment to say hi to someone you love, your family, friends, nori bi itunishna apuni mon di taga ekta sathi bhai kan logote itunishna khoto kobole ami kan let us kiba ekta koshish kori hobo. Okay, as we listen to this song Chichori film ra Arijit Singh avaste, music dise Pritam, lyrics Amita Patacharya. As we listen to this song, let us be reminded about that ekta friendship and emotional bonds ke dedicate kuri laga ekta song thake ase honikina enjoy korbi my dear friends.

আমি এখানে লাগা রেগুলার লিসনার সুনিতা বাসুমাতারি ফ্রম বুকাজান, তাই বি কানা হনি কেনা এনজয় করে শুন লিখি দিয়েছে টিউটিপি করে কিনা। সুনিতা, থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং, আর হনি কেনা এনজয় করে থাকবে, আর একদম ভাল দিন থাকবে, আর ভাল সেল থাকবে কই কিনা আমি খালা উবেশ আনি দিয়েছে আপনি লাঠু কান্দে। ওকে, আর ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস, মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক, আমি কানি শুনি হব চিন্ময়ী আর এ আর রহমান লাগা বাস্তে গুরু ফিল্ম রা। Music they say A.R. Rahman, lyrics Gulzar. Hunikina enjoy kuri, my dear friends, love becomes even more beautiful when expressed through timeless music like this.

0: বিশ্বের দরকার আছে আমির খান লাগা সেন্সেস আমির খান লাগা ডেভেলপমেন্ট
1: FM Dragon Band
2: 103 MHz
1: News, Music and Entertainment
2: This is FM Dragon Band
1: FM 103 MHz
3: ইটো আকাশবাণী কহিমা এফ এম ড্ৰাগোপেন 103 MHz তে ইতিয়া প্ৰগ্ৰেম দিয়া আছে উইমেন টাইম আৰু আজিলা প্ৰগ্ৰেম টাইটলটো আছে ডিছএবিলিটি নট ইনএবিলিটি
0: ইটো আকাশবাণী কহিমা উইমেন টাইম প্ৰগ্ৰেম দে আকৌ সপনকে স্বাগত কৰি দিয়া আছে আজি আমাৰ উইমেন টাইম প্ৰগ্ৰেম দে Health and Family Welfare Program khan par he ani di ase Disability is not inability opore Yangur Jungla Coordinator cum Trainer LIC HFL Sarthak Prodigals Home logot Vithobra he interview loa program puila episode tu hunibule pabo
4: আজি আমি খালা ষ্টুডিঅ'তে আহি কিনে আছে ইয়াঙৰ জুংলা কোনেহে কোৰ্ডিনেটৰ কাম ট্ৰেইনাৰ এল আই চি এইচ এফ এল সাৰ্থক প্ৰডিগলছ হোম বাৰ আছে ইয়াঙৰ আপোনাৰ সময় পাই কিনে আজি আমি খালা ষ্টুডিঅ'তে আহি কিনে ডিচেবিলিটি লগা ওপৰতে আমি খানকে আৰু শুনীয়াবিলাক খানকে কৈ দিবৰ কাৰণে অহা নিমিত বেছি খুচি আৰু আমি খালা প্ৰগ্ৰাম দিবি আপোনাৰকে স্বাগত কৰি দি আছে তো সবচে পহিলা আমি জানিবলৈ মন থকা ধৰিলে আমাখান বেশি মানুষই জানে আছে ডিসএবিলিটি তো কি আছে হলে বেশি মানুষই না জানে কিনা থাকিব পারে আর ডিসএবিলিটি ইনা আহিছে গুলো তো আলাগ আলাগ বেশি থাকে তো এইটুখান আমাখানকে কই দিলে বেশি খুশি হব আর বেশি মানুষই আমাখান ডিসএবিলিটি ইনা কইছে গুলো তো আমাখান লাগা ভাবনা আলাগ থাকি যায় না মিসকনসেপশন বেশি থাকি যায় তো সবচেয়ে ডর মিসকনসেপশন তো কি আছে বলে কব পারব এই আমাকে কই দিলে বেশি খুশি হওয়া
5: ওকে থ্যাংক ইউ আকাশবাণী কহিমা আমি গিয়ে এই অপরচুনিটি ডর দেওয়ার কারণে মন কীটা ডিসএবিলিটি কয় ইনি বেসিক জানি বলে দেয়ার আর 21 টাইপস অফ ডিসএবিলিটি না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা 21 টাইপস আছে এনার না পিছিওয়ালা দৌমানা সোসাইটিতে সুকুবা দেখিয়া ডিসেপ মানুহ একজন হুইল চেয়াৰ চলা নহ'লে তাই কাণ বা নুশুনীয়া খুটাকো নাপাৰে চুকুবা নাথাকিয়া হানগে ডিচেবল্ড আছে পাবে না গতিকে দে আৰ 21 টাইপছ আৰু আমি হান এনেই আজি আমি নকৈ দিবি গুগল কৰি না চাইছোঁ বোলে উই উইল চি দ্য ডিফাৰেণ্ট টাইপছ অফ ডিচেবিলিটিজ না এণ্ড দে আৰ ফিজিকেল ডিচেবিলিটি এণ্ড ইনভিজিবল ডিচেবিলিটি দে ভিজিবল ডিচেবিলিটি হান দো আমি হান বা চুকুবা দেখি না অ'কে দিছ পাৰ্চন হেজ এ ডিচেবিলিটি ইনা ক'ব পাৰে না গতিকে আৰু অৱেৰনেছ বেছি নাই ৱেন ইট কামছ টু ইনভিজিবল ডিচেবিলিটি ফৰ এক্সাম্পল ইণ্টেলেকচুৱেল ডিচেবিলিটি খান নিচিনা আৰু কোনোবা তো লাৰ্ণিং ডিচেবিলিটি হান বি হৈ যায় না আৰু খুন্না বীমাৰ হান বি আছে দে ডিচেবিলিটি দে না চ' এইটো হান তো ইনভিজিবল ডিচেবিলিটি ফানে আহি যাব না আৰু ওৱান অফ দ্য বিগেষ্ট মিছকনচেপশ্যন থাকে তো পাৰ্চনছ উইথ ডিচেবিলিটিজ খান তো তান তো ডিপেণ্ডেণ্ট মানুহ আছে এনেকুৱা ভাবিয়া হৈ যায় আমি হান না তাৰ নিজৰ হাত ঠেং বা পেৰাই না কাম কৰি না থাকি বুলি নাপাৰে মানুহ হানে আছে গৈ না এইটোলা মিছকনচেপশ্যন বি বেছি আছে আমি হান না চ'চাইটিৰে না হ'লেও আমি হান চাই না যাইছোঁ বোলে পাৰ্চনছ উইথ ডিচেবিলিটিজ বেছি এডুকেশ্যন ভাল পায় না কাম ভাল কৰি আহান বি আৰু নিজৰলা ফেমিলি ৰেইজ কৰি আনা বিজনেছ খান ৰান কৰি আহান বি বেছি আছে না এণ্ড ডিচেবিলিটি তো আমালা বেদ বা থাকি না আহি আহানকে নহয় হলেও লাইফতে আমি হান থাকি না যাতে বোলে এক্সিডেণ্ট হৈছে নহ'লে বীমাৰ হান হৈছে ইনিয়াৰ বাবে আমি হান না কাউ মাংসতে ডিচেবিলিটি আহি যায় না ইনিয়াৰ না অল্ড এজ খান বাবে ডিচেবল আহি যায় চ' ডিচেবিলিটিজ আণ্ডাৰষ্টেণ্ড কৰিবলৈতো বেছি ব্ৰড হৈ যায় এণ্ড দেন ডিচেবিলিটি তো পিছিওয়ালা টাইম দিয়ে তানকে ডিচেবল বা লিমিট করা নই না আমি হামনা সোসাইটি লা বেরিয়ার্স খান বা হি লিমিট করে
4: বেশি খুশি আছে এই খান আমাকে ভালবার কই দিয়ার কারণে এতিয়া দুসর একটা জানি বলে মন থাকা তো আপনি বেরিয়ার্স কো আছে বা দুঃখ দিকদারি খান লোক পা না তো আমার হান লাগা সোসাইটিতে এতিয়া চাইছে গেলে তো কোনটো সবচেয়ে ডর বেরিয়ারটা খান লোক পাই থাকে আর কেলে মানে আমি

0: bi thaki ase ina ko ase
1: hai.
0: To yede kiman models nishna ase aro ki karne tahan ke itu model ase bile mati ase
1: okay one itu la project te this year la target to tan 30 model PWDs ina thalina ase de so itu model PWDs kandu kun ase gule already established business thage hana persons with disabilities but who are into business nijor kamaina kha manuhan ge amihan olop motot kore ase inarna tana business aro age jawole kane amihan aro seed money olop dina tange motot kore ase tange kili model mate gole man tange tan perfect ase tan so pare to kane model mate na hoy hulwi tan despite their challenges despite their difficulties despite their disability tan itu society de barriers kando parina age jai asna itu arne man tan ge models mate inarna so that they can be an inspiration not only for persons with disabilities but also for the society at large ini example ekta do man ekta mota ge lok paise moi nam kan iku mention nukruwa hulwi tai poultry business ki ki handi thagise and then tai fittings can be sell kore la shopping ta thakise and that is where man we joined hands with him and then ta yaro ta la business to aki kinya jawa na ta ki training han bi dishe inarna so that he is able to do his poultry business even better and bigger na
0: kine ka ra itu project para apnar khan persons with disabilities kune he kam na kurigina thakya ba unemployed nohili bi gode thakya khan ke punchibo pare nohili bi kunubado hoile do multiple disabilities nohili bi ekdom severe hoile ne bi thake to kine ka ra apni khan punchibole pare ase idhan ke
1: yes itu project to khali kam kuri thakya manuhan ekla lut kore na hoina but we work with all types of persons with disabilities kam kore manu kam nokore manuhan sob lot kam kore aro pishu wala do tai khan ami han ge aiuli na pariya hoi jai na to ami han ni tan noko chai tan la situation do understand kuru le koshish kuri na tan la families ki bi lok pai na okay tan la situation ki ase tan la mindset ki ase ini kan understand kuri na identify kuri na tan la need assessment do kuri ami han na tan la kori jai na ini na accordingly tai khan ge ki moto tibuli lage ami han itu plan do bunai na ini na for some it may look like linking them to government schemes kan mui agere kwanishna disability certificate UDID itu kan punawle de modat kore kile mane kunba do disability certificate pe punawle pare kuna be nachania manu be bishi thagi jaina so we link them to government schemes aro kunba do assistive device kan bi lagi ase kule ami han modat kore kile mane pishu wala ami na society de assistive device pe kutiba pai na chane na no hili kini uli na pare ama no han bepishi ho jai to ami han da dibi olop assess kore in your na livelihood support moi age de kwa nishna dan if they are looking for livelihood support we are there to help in your na therapy support khan lagi ase kole na especially itu to children with disability han wa to dan therapy support khan lagi ase uli man refer han kuri de na and then most importantly every district has disabled people's organization gurna se de so we connect them to their own organization na and we also engage with family members apni wa severe PWD gushna pishi severe thakya hando pishi wala dutan bed ridden hui jae so since they cannot get up from their bed and work man tan na family members kan ke support kore so that family members can be ekta severe persons with disabilities thage shule pishi challenging ho jaita na family de na so we try and see kinika hoina tange mototti uli parwo kuna ami han itu project pasai itu project to we try to keep it person centered na kili mane persons with disability do tuita manu same disability ase guli bi taijun la need to alag alag thage jaina kun bi same need to na thage so that is why we try to keep as person centered as possible
0: acha acha apnar age debi koise ki parents ba ma baba kono ba to hole do ekdom protective thake jay tahan la bachcha disabled thake shi hole do to am khan kiniga families khan hobi communities khan churches নহলে বি এমপ্লয়ার্স খান নহলে বি কমিউনিটি লা লিডার্স খান কি কুড়িশে কলে তো কিনেকা পড়া তাহাকে আকো সাপোর্ট করবলে পারিব
1: ওকে ইতুলাদে দ্য কি ইজ এম্পাওয়ারমেন্ট না চ্যারিটি মডেল নহই না এম্পাওয়ারমেন্ট হিসাবতে আমি হান চাউলে লাগে দে আগেরে কোয়া নিচনা ফ্যামিলি খান বেশি ওভার প্রোটেক্টিভ হয়ে যাওয়া টাইম দে নিজের লা পাচাকে ওভার ডিসেবল করে দেয় না আর তো আমি হান না families can be they should teach their children how to be independent na disability to ase edudo nai kwado no hoy na hulubi thagise gole nijola bacha ke kina independent holi lage edu hekawli lage na that's one thing in our na one worship area worship services no hile churches can be they should make it accessible for them as well because amihan family pishigi lok paina ise ki tan চার্চ পি যাওলে না পারে না সরম আছে নহলে ইটস নট এক্সেসিবল ফর আস নহলে মানুষ সুকু আলাক পাশায় এনেকা আহান আমি হান বেশি এনে কিষান বি কই না আহি আছে সো মুই ইটু লা পয়েন্ট বি এড করো বলে মন আছে চার্চ খান বি তানা সার্ভিসেস খান দো নহলে তানা অ্যাক্টিভিটিস খান দো ইট শুড বি এক্সেসিবল ইন ইকুয়াল আলাক মেম্বার হাঙ্গি কিনে চাই আছে ইটু নিচিনা পার্সনস উইথ ডিসএবিলিটিস খান বি তান কি বি ইনক্লুড করলে তানা ফ্যামিলিস খান কি বি ইনক্লুড করলে বেশি ভালো হব না ইটু বি কুই দি বলে মন আছে কিলে মানে তান প্রেয়ার একলা লাগে নহয় না তান বি ভয়েস আছে তান বি পার্টিসিপেট করলে মন আছে সো ইফ দ্য চার্চেস অ্যান্ড ওয়ার্শিপ প্লেসেস ক্যান লুক এট দ্যাম অ্যাজ প্যাসিভ মেম্বার একলা নয় না অ্যাক্টিভ মেম্বার নিচিনা চাইলে বেশি ভালো হব আর ওয়েন ইট কমস টু কমিউনিটিস কমিউনিটিস খান বাবে এনে পিছুওয়ালা আমি হান তাই খানকে ইনক্লুড নকরিয়া হয়ে যায় ডিসিশন মেকিং খান কলিনি মানুলা ডিসিশন মেকিং কমিউনিটি লা ডিসিশন মেকিং খান দে তাই খানকে আমি হান ও দাই তো পার্সন উইথ ডিসএবিলিটিস আছে একো নহয় এনে চারিবে এনে হান কোয়া সময় বি পিছি হয়ে যায় না সো আই থিঙ্ক ইট ইজ টাইম দ্যাট কমিউনিটি স্টার্ট listening to their voices also because tan disability ase doesn't mean tan voice nai na tan disability despite their disability tan bi phapi bole pare tan khota ko bole pare they have their own voice itu karne ami han tai khan ke platform di bole lage opportunity to tai khan karne bi community de society de khuli bole lage na inar na next to moi employers khan ade khota ko bole mon ase na পিছুওয়ালা দে এমপ্লয়ার্স খান বা তানা স্কিল তানা এবিলিটিটো নাচাই না তানা ডিসএবিলিটিটো চাই যায় মইনে এক্সাম্পল একটা কো আমি হান একটা চুকরাকে লগ পাইছে এনে না তাকে আপনি আপনি উই কি করে আছে কাম করো বলে মন নাই এনে হান কথা কই না চা দেম দে তাইবা ও মই বি পিছে কাম করো বলে মন যায় না হলিও বি মই কাম নাপাই কিলে কইলে মই কাম বিচারলে চা দেম দে মই ইন্টারভিউ হান দিবলে চা দেম দে ইটু মালিক খান দো এমপ্লয়ার্স খান দো মহিলা ডিসএবিলিটি হি ফার্স্ট চাই না আমি নাপারিব ইনাই ভাবিয়া হয়ে যায় তো তাই খান আমি গে আপনি তো নাপারিয়া হয়ে যাব তো আপনি কি লোলে নাপারিব এনেকা কই দিয়ে না তো তাই বা আমিলা স্কিল আমিলা এবিলিটিটো নাচাই না তাই খান মহিলা ডিসএবিলিটি কি হি চাই না মুখে কাম না দেওয়া হয়ে যা কারণে মই এতিয়া তো বেশি সাল কাম নকরে না থাকি আছে না আমি হানকে কই থাকিছে ইটু কারণে ইফ অল অফ আস ক্যান সি দিয়ার এবিলিটি ফার্স্ট ইনস্টেড অফ দিয়ার ডিসএবিলিটি না ইট উইল বি ভেরি গুড এনে না ইটু গভর্নমেন্ট নহিলে ইমপ্লিমেন্টিং বডিজ এনজিওস খান কি কি হান দে স্কিমস খান আহে প্রজেক্ট খান আহে প্রোগ্রামস খান থাকে ইটু খান সবতে কি প্রোগ্রাম থাকিলে বি স্কিম থাকিলে বি ইট শুড বি ইনক্লুসিভ না ফর পার্সনস উইথ ডিসএবিলিটি হান কারণে বি ইনক্লুসিভ হো লাগে ফার্স্ট অফ অল অ্যান্ড সেকেন্ড অফ অল ইট শুড বি অ্যাক্সেসিবল ইনক্লুসিভ আছে এগুলো না কইলে বি ইফ ইট ইজ নট অ্যাক্সেসিবল ইটুতো তান অ্যাক্সেস করবো বলে না পারে হয়ে যায় না সো ইট শুড বি অ্যাক্সেসিবল অ্যাজ ওয়েল এনে আর না লাইফ লং ডিপেন্ডেন্সি মন ক্রিয়েট নকরলে লাগে উই টেল প্যারেন্টস নট টু মেক দিয়ার চিলড্রেন ডিপেন্ডেন্ট অন দ্যাম সো লাইক ওয়াইজ উই অলসো ট্রাই টু প্র্যাকটিস দ্যাট না মন না প্রজেক্ট বি এটা প্র্যাকটিস করবলে কোশিশ করে আছে তান মানকে ডিপেন্ডেন্ট নকরবলে না কিলে মানে গভর্নমেন্ট প্রজেক্টস খান স্কিমস খান নইলে এনজিওস খান বা ইমপ্লিমেন্ট করা এনিয়া প্রজেক্ট লাইফ লং না থাকেও পারে হলেও বি তান নিজের কেতিয়া নিজের ঠাত ঠেং দে খারাপ করবো পারো এইটুতো তান নিজেও বিড়াই না যাবলে পারো না এইটো কারণে লাইফ লং ডিপেন্ডেন্সি নই না অপরচুনিটি আর এম্পাওয়ারমেন্ট করবলে লাগে না এইটু কই দিয়ে আছে
0: আপনার তো হইলে তো পার্সনস উইথ ডিসএবিলিটিস খান লগতে বেশি দেরি কাম করি কিনে আহি আছে তো জানি বলে মন একটা তো persons with disabilities khan to charity lagye na na takhan opportunity lagye ase aro kinega

0: তাহানকে ইকুয়াল অপরচুনিটি এই দিছে গেলেতো সোসাইটি দে কন্ট্রিবিউট করবলে পারব।
1: ওকে, ইনি এই কোয়েশ্চেনটো বেশি ডিবেটেবল আছে না, মানুহ বেশি আলাগ আলাগ আনসার দিব পারে। হলিও more than charity one friends with disabilities kando they are looking for equal opportunities na mm-hmm. but I'm not saying that one charity model do charity be kwa bin hoy charity be important ase de will be aro along with charity ami han equal opportunity do create kuro lage tan ki empower kuro le lage gona kuli mon ase na kitia ami han itu আগে দিবি আমি দুজন বেৰিয়াৰ্ছ খান নাখোটা হৈ না আহিছিনা চ' এইটো বেৰিয়াৰ্ছ খানটো আমি হান ব্ৰেক ডাউন কৰিছোঁ বোলে আই থিংক ইকুৱেল অপৰচুনিটিজ আৰু এম্পাৱাৰমেণ্টটো আহি যায় না চ' মোৰ চ' দে আৰ লুকিং ফৰ ইকুৱেল অপৰচুনিটিজ ত' আমি হান ছ'চাইটিতে তাই খান ভাবি কি কৰোঁ বুলি পাৰোঁ কোনা ভাবি বুলি লাগে না অ তাইতো পাৰ্চনছ উইথ ডিচেবিলিটিজ আছে তাইতো একো কৰোঁ বুলি নাপাৰোঁ নহয় না তাই খান বি সোসাইটিতে কি করব বলে পারব না আমি হান মাইন্ডসেট অল্প পতলি করেছি বলে বেশি ভাল এই পার্সনস উইথ ডিসএবিলিটি এডভোকেট একটা আছে আশি কেপা করনা তাই বা হতাই কই দে তাই পার্সনস উইথ ডিসএবিলিটিস খানকে ইনিয়া এনকারেজ করে আহিবে না আমি হান তো সোসাইটি আর গভর্নমেন্ট খান বা আমি হান কারণে মই কারণে কি করব বলে পারব নহি না আমি হান বা সোসাইটির কারণে কি করব বলে পারব ইনিয়া মাইন্ডসেটটি চেঞ্জ করব আহিবি কোনা তাই পার্সনস উইথ ডিসএবিলিটিস খানকে এনকারেজ করে থাকে না তো উতু নিচিনা আমি আজি হুনিয়া মানুহানকে এনকারেজ করব বলে মন থাকে তো তাই খান একো করব বলে নাপারে নহি না তাই খান কি করব বলে পারব কোনা ভাবি দিব বলে মন আছে না সো দ্য রিয়েল কোয়েশ্চেন শুড বি আমি হান এই সব ভাবি না আসলে তাই খান কারণে মন কি অপরচুনিটি দি নাই কোনা আহি আছে আজি তাক না এইটো ভাবি দিবলৈ মন আছে
0: বেছি খুশি আছে এতিয়া দোসৰ এটা জানিবলৈ মন থকা ধৰিলেতো আপোনাৰ এনে কাম কৰি কিনে অহা সময়তে দুখ দিগদাৰি বেছি লগ পাই নাথাকিব ফিল্ডতে তো এইটো হাম্পি আমি খান লগতে শ্বেয়াৰ কৰিলে আৰু খুব বেছি খুশি হ'ব
1: অ'কে আয়া কি মিছা কোৱা চেলেঞ্জেছটো বেছি আছে দে এনেই মই হলিবি আৰু মই মিছনাৰী এটা লগত কাম কৰে মিছনাৰী ফৰ পাৰ্চনছ উইথ ডিচেবিলিটিজ না মোজিন তো হ্যান্ড টু হ্যান্ড কাম করে তো মোজিন করি না জানাম দে আয়া আমার না সোসাইটি বি ইমান তা কাছে না গিয়ে কই না কেতাবা তো বেশি গুছাবি লাগে না অ্যান্ড চ্যালেঞ্জেস বেশি আছে হলি বি সব কইলে আজি তিন তো বেশি লম্বা হয়ে যাব তো আমি একটা দুইটাহি মেনশন করব বলে মনে আছে ফার্স্ট অফ অল চ্যালেঞ্জেস তো সোসাইটি একলা বা নাহি দে পার্সনস উইথ ডিসএবিলিটিস খান ভাবে আহে তো এই চ্যালেঞ্জ তো কি আছে কইলে তার নিজের শেল বা ওলা উলি না পারে না মন তানকে আইডেন্টিফাই করো বলে বেশি দুঃখ হয়ে যায় আর তানকে যাই না লগ পাও বলে কোনবা বেশি দুঃখ হয়ে যায় বিকজ তান পাহাড়ে ওলা বলে মন নাই না তান ডিসএবিলিটি তো তান মানুষকে জুনাই দিও বলে মন নাই এনেকা হান বেশি লগ পাই কেলে মানে তান হোল লাইফ ঘর দিয়ে থাকি যা তো তান এটা কনফিডেন্স একটা তো হারিয়ে না থাকে না সো ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর আস টু কনভিন্স দ্যাম একো নহয় তো আপনি ডিসএবিলিটি থাকিলে আপনি কিবা একটা করো বলে পারব আপনি বি পারা মানুষ আছে এনা কইলে বি তান টাইম লো এই আন্ডারস্ট্যান্ড করব বলে না সেকেন্ড অফ অল আমি কোয়া নিচিনা ফ্যামিলিস খান ভাবি চ্যালেঞ্জ বেশি আহি যায় দে বেশি প্রোটেক্ট করে না থাকে টাইম দে আর কোনবা ফ্যামিলিস তো একদম বিশ্বাস না থাকে হয়ে যায় তা না চাইল্ড উইথ ডিসএবিলিটি হানগে না সো তান স্কুল বি না পাতা হয়ে যায় আর কোনবা আমার বাবা আন্দো মানকে ডাইরেক্ট কুসে তাই তো ডিসএবিলিটি আছে তাই কিমান দেরি যাব কিমান দূর যাব তাই লাইফ তো না তাই তো ঘরে থাকি বলে আছে তো তাইকে তো স্কুলে না পাতাইলে বি হয়ে যাব পয়সা ওয়েস্ট নকরি না এনেকা কোয়া মানুষ বি আছে দে আমি আমার সোসাইটিতে তো এটুলা ফ্যামিলি স্পেশালি এনেকা আমার বাবা মাইন্ডসেট থাকে হানকে কনভিন্স করলে বেশি তো কাছে কি আপনি লা পাচা বি এপিলিটি একটা আছে দে তাই ডিসএবল হইলে বি তাই কিবা তাও তো করো বলে পারো আমি হানি এনকারেজ করেছি বলে না আমি হানি পুশ করেছি বলে আমি হানি এডুকেট করেছি বলে তান বি পারো দে করে না আমি হান কই দিবি তান লা মাইন্ডসেট তো চেঞ্জ করলে বেশি দুঃখ হয়ে যায় সো এটু বি ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আছে মানে না এই তো এনে না generally saishu will access to healthcare assistive device tan transportation ahi ja guru lila transportation issue bi pishi hui jai livelihood opportunities dewe gap pishi ase mona society de na inyana ini alag alag mui bado yede olopi koi ase huli ba ro persons with disabilities ekta ki kotak kishu gila ro tan ba hi phal wala ba kule paro challenge

0: challenges to na. But I think these are some of the challenges that we see, and itu kita bado itu challenges kan tiga dem de she discourage bi hujai aya mana society to iman takia senagi ko na mana mindset to man iman advance modern times de takia se ina kota ko liwe mana mindset to she stagnant she backward de ya se ko na bi na lock pai thage hulibi despite at all man itu challenges so face kurina hidibi man persons with disabilities kunbala life transform kurina na ami hanba transform kurida no hai uli tan nijor acha kurina tan bi muila life to transform kuruwa kurina ahina tikha dem de ami han pishi encourage kurina aru man la kam do aru bhalo wala age wala ja uli pishi encourage kure
1: তো আজি আমাৰ উইমেন টাইম প্ৰগ্ৰামতে হেল্থ এণ্ড ফেমিলি ৱেলফেয়াৰ প্ৰগ্ৰাম পৰা আনি দিয়া হৈছে ডিছএবিলিটি ইজ নট ইন এবিলিটি ওপৰতে য়াঙৰ জুংলা কোৰ্ডিনেটৰ কাম ট্ৰেইনাৰ এল আই চি এইচ এফ এল সাৰ্থক প্ৰডিগলছ হোম লগত উইথ অভাৰহে ইণ্টাৰভিউ লোৱা প্ৰগ্ৰাম পুইলা এপিছডটো শুনিবলৈ পাইছে। আজি কাৰণে উইমেন টাইম প্ৰগ্ৰাম ইমানতে শেষ কৰি দি আছে।
2: WFM Dragoban
3: 103 MHz.
2: News, music and entertainment.
3: This is FM Dragoban.
2: FM 103 MHz.
4: Good morning. Itiani diye se karobaji athalaga real time traffic updates. Ekta bhal gobor apni kan sob ke janai diye se kine mane aji sob routes te mongola bra phq bhq bra major junction dispicket bra razo point bra census point high school junction bra census point aro nhk bra census point sob points te aha jua sobi light traffic thaki ase to my friends apni kan sobi traffic laga niyam sob mani kina helmet lagai na seat belt taka kina apni kan sobi traffic jilabo kani koi diye se
2: WFM Dragoban
3: 103 MHz.
2: News, music and entertainment.
3: This is FM
2: Dragoban. FM 103 MHz.
4: Hello my dear friends, my lovely and awesome listeners. Apni khan sobke program is sokat kori ase Agashwani Kohima FM Dragoban 103 MHz te apni khan laga host aur dost aajitam jin lagote আৰু আজি শুরু কৰি দি আছে একটা লাইভ ফন ইন প্ৰগ্ৰাম। আপুনি কাৰণ চবি ৰখি থাকি লগা একটা প্ৰগ্ৰাম থাকি আছে। তো মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ, আপুনি কাৰণ চবি ইয়াতে হিচা ল'বলৈ কাৰণে আপুনি কাৰণ চবকে ইনভাইট কৰি আছে। আপুনি কাৰণ চবি জানি আছে ফোন নম্বৰ আছে 0370-224-3036 আৰু এক ফোন নম্বৰ কৈ দি আছে 0370-224-3036 তাতে আপনি গানে তৈরি করবি আর আপনি খান লাগা ফেভারিট সং আমি খানকে রিকুয়েস্ট করব পারব। ইউ ক্যান অলসো ডেডিকেট দ্য সং টু ইয়োর লাভড ওয়ান্স, আপনি খান ফ্যামিলি মেম্বার্স খান নলেবি সাদি পাই খান লগতে আপনি খান ডেডিকেট করে দিব পারব। আর মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি খান সবই আজি কল করে কিনা খালি খানার রিকুয়েস্ট করে আই নয় কিনা আজি দিন কি কাম করে আছে নলেবি আপনি খান লাগা হালচাল কিনা আছে এই খান সবই আমি খান সব লগতে শেয়ার করব পারব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, উই উইল বি লুকিং ফরওয়ার্ড টু talk with each and every one of you. Kun kun call kore ase apni gan sob logote kotha koble liyate asha rakhi rahibo. In the meantime, we will take a short commercial break and we will be right back with your calls.
5: Online applications are invited from unmarried men and women candidates for grant of short service commission in executive, education and technical branch. Last date for submission of online application is 27 July 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar.

0: Welcome back, my dear friends, and we have the first caller with us. Hello? Hello?
1: Hello, sir. Namaskar.
0: Hello, Namaskar. Bimal Basumatri?
1: Yes, sir.
0: Program is Swagat Kuri ase. Aro aji kobo kiniga ase. Dhemaji laga flood laga ami gan khobor pai thaki ase. Abuni gan flood pra kiman duk diktare pai ase. I hope abuni gan sopi surakshit thakibo.
1: হয় স্যার, আমার ইয়াতে বহুত গরম থাকি আছে বাৰু। আজি
0: গরম থাকি আছে,
1: এতিয়াতো পানীটো ডাঙৰ হোৱা নাই বাৰু। এদিনাহে এইফালে হিমাচলৰ কাজে আহিছিলে, আমাৰ চিমেণ্ট দলং ধেমাজিৰ ইটোহে ভাঙিছিলে, তো এতিয়া বাৰু এনেকুৱা ডাঙৰ পানী অহা নাই।
0: আচ্ছা, তো ঠিক আছে,
1: আহিছিলে অলপ অলপ এনেকুৱা জেগা জেগা হৈ গৈছে পানী অলপ।
0: ঠিক আছে, তো আপুনি সবেই খেয়াল ৰাখিব আৰু ক'ব আজি কোনো গীত শুনিব মন যায় আছে।
1: আজি স্যার মোৰ হকিকাত আছে না?
0: হকিকাত
1: সবকা লাগ গানা তো শুনাই দিব।
0: হকিকাত লাগা ফিল্ম ব্রা কুন্দু
1: সবকা লাগ গানা তো
0: জারা সে আহাত হতি হে ইতু লগা।
1: হ্যাঁ
0: ঠিক আছে, আর কোনবা কি টিকেট করে দিব মন আছে?
1: হয় আমার আছে আইকন মুন্ডা আছে, অমল বসুন্তরে আছে, সুনীতা বসুন্তরে আছে, দেবাশিষ হাজরিকা আছে, রমেশ পাত্র আছে, আর রাকেশ আছে, গলদি আছে, শুভা লোহার আছে, আর থাকিছে রমেশ প্রজাপতি, আর ইফালে থাকিছে নাম কিনে পাহরি গেছি।
0: আচ্ছা ঠিক আছে, শুনি থাকা সব লিসনার্স কান
1: শুনি থাকা যিমান সব আছে সবক বিনিকে কৰিছে।
0: আচ্ছা ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ বিমল বসুমাত্রে, আপুনি লগতে কথা পাতিছে পাল লাগিছে, আর খেয়াল রাখিব আর শুনি কিনা এনজয় কৰিব। আপুনি রিকুয়েস্ট কৰে লাগা গীত দে।
1: ধন্যবাদ,
0: ওকে, ইউ ওয়েলকাম, বাই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, বিমল বসুমাত্রি ফ্রম ধেমাজি আসাম। আমি খান লাগা রেগুলার লিসনার থাকি আছে, তাই রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান শুনি হব। হকিকাত ফিল্ম রা লতা মঙ্গেশকর অবস্থে, মিউজিক দিছে মাতান মোহন, লিরিক্স কাইফি আসমি, আর তাই ইটু গীত সব লিসনার্স কান গে ডেডিকেট করে দিয়েছে।

0: ৱেল মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ, আপুনিখন পইলা গীত শুনি কিনে এনজয় কৰি থাকিব, বেলেগ পূৰা উমেদ কৰি আছে। আমি খেলৰ লগতে নেক্সট কলাৰ থাকি আছে। হেল্ল'
1: হেল্ল'
0: হেল্ল' হু ইজ কলিং?
1: হেল্ল' ছাৰ,
0: হেল্ল' য়েছ
1: হেল্ল' ছাৰ, প্ৰেমজিৎ চক্ৰৱৰ্তী কৈ আছে।
0: আচ্ছা, প্ৰেমজিৎ চক্ৰৱৰ্তী প্ৰকামনি স্বাগত কৰি আছে। আৰু ক'ব, আজি কেনেকুৱা আছে দিন?
1: প্ৰথমতে আপোনালৈ নমস্কাৰ জনাইছোঁ। আপুনি কিমান আছো? প্ৰথমত আপুনি বলো।
0: মই ভাল আছে, আপুনি কেনেকুৱা আছে?
1: ভাল আছো, ময়ো ভাল
0: আছো। ঠিক আছে, আৰু কব আজি কোনটো গীত শুনিব মন যায় আছে?
1: আজি স্যার মই গীতটি শুনিব, গীতটি হয়েছে ছবি, মুভিটির নাম হয়েছে বাজিগার।
0: বাজিগার
1: আপনার পছন্দ আছে নাকি? বাজিগর,
0: বাজিগার থাকিব। ইয়েস,
1: বাজিগর, বাজিগর, বাজিগর এই মুভিটির গানটি শুনিব।
0: ঠিক আছে, আরো কোনবা নাম লব মন আছে?
1: নাম তো লব, নাম লব, নাম আমার মন আছে। ওর স্যার আজি যে তারিখ হ্যাঁ না, আজ 4 জুলাই
0: হ্যাঁ,
1: 4 জুলাই,
0: yes,
1: 4 জুলাই 1944 ইংরেজি মে হামারা ভারতবর্ষ বহুত বড়া আজাদি স্বতন্ত্রতা কা আজাদি হে নেতাজি সুভাষ চন্দ্র বসু বসুজি আম লোগো কো বলা তা আপ লোগো মুঝে খুন দেও দে আপ লোগো মে আজাদি দুঙ্গা বহুত বহুত বড়া এক বাত বলা
0: মেসেজ
1: উনকো উনকো কো জো পরিস্থান করিকে উনকো আমরা দেশ কো স্বাধীন দিয়া ইসলিয়ে আজ হামারা স্বাধীন মিলা আমরা সবকো ঠিক ঠাক চল রা হ্যাঁ না?
0: Yes, yes, yes, ঠিক হ্যাঁ।
1: ও আজ কা জো দিন হে, আজ এক 4 জুলাই
0: जी,
1: आज का दिन तारीख में हमारा वीर सन्यासी स्वामी विवेकानंद जी, उनको आज का दिन तारीख में 1902 इंग्रेजी में उनको देह त्याग किया। आज ही उद्देश्य हमार हकल लोक मिले उनार प्रति विनम्र श्रद्धांजलि जानाइछु।
0: ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আৰু আপুনি কোনবা গেট টিকেট কৰি দিব মন আছে?
1: আমাৰ লগত যিসকল হোটা বন্ধু শুনিব, প্ৰথমতে আপোনাৰ নাম আপুনি শুনিব।
0: থ্যাংক ইউ।
1: আপোনাৰ মাধ্যমত এতিয়া আ কাৰ্যক্ৰম শুনিছি, গীতটো শুনিছো, আপোনাৰ লগত কথা পাতি বহুত ভাল লাগিছে। মোৰ আদৰণীয় দাদা ৰমেশ পাত্ৰ ডাঙৰীয়া শুনিব গোলাঘাটৰ পৰা, মোৰ ছোট ভাই শুনিব বাইকেন মুন্ডে ডাঙরিয়া, অমল বসুমতারী, বিমল বসুমতারী, ত্রিপুরা সে আশুতোষ দেবনাথ ডাঙরিয়া শুনিব, ওর পিতা জি শুনিব, ওর ভগবান সিং শর্মার জি, অনুপম ভট্টাচার্য জি জি, ওর আমার ছোট ভাই মিথুন চক্রবর্তী শুনিব। দাদা
0: ঠিক আছে,
1: কোনটু সারিছি আর আপনি বাল থাকিব, ও ওকে স্যার, ইউ উইল বি ফাইন।
0: ওকে, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি খান লাগা লিসনার প্রেমজিৎ চক্রবর্তী, তাই রিকুয়েস্ট করা গীত

আমি খান শুনি হব বজিকার ফিল্মরা কুমার সানু আর অলকা যাগনিক অবস্থে মিউজিক দিশানু মালিক লিরিক্স নবাব আনজু আর তাই নাম লওয়া শোকে ইটিকে ইটিকে করে দিয়েছে শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

0: Well, my dear friends, আমি খালো ওদের নেক্সট কলার থাকি আছে। হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো বাইকুন বন্দা।
1: হয় হয়,
0: আচ্ছা আপনি হ্যালো কোরপরা মই বুঝি যাইছে। আচ্ছা কোপ আজি কিনে দিন থাকি আছে?
1: আজি তো ইয়াতে আমার শিবসাগর ডিস্ট্রিক্টে তো একদম গরম থাকিছে, বেশি
0: বেশি গরম থাকি আছে না?
1: হ্যাঁ হ্যাঁ
0: ঠিক আছে, খেয়াল রাখিব। কাম করি, কাম তো করি থাকি আছে বলে।
1: কাম কাম জায়গাতে আছে এতিয়া।
0: আচ্ছা
1: আরে ভাই, এতিয়া গাছ তলা যে বহি আছে আর
0: কাজ তলৰ দে বহি আছে। আচ্ছা এইটো নিচিনা আৰু গৰম থকা টাইম দে কাজ তলৰ দে বহাটো কিমান বি আৰাম পাই না?
1: হয় হয়
0: আৰু এইটোৰ পৰা আমি খান গে জনাই দি আছে গে কাজ তো বেছি দোৱাকাৰ আছে আমি খান কাৰণে, ৰাইট?
1: হয় হয়
0: তো আমি
1: তো
0: খান আমি
1: থাকিলে হে
0: হয়
1: আমি
0: আৰাম
1: খান মানুহ খান থাকিব না, নহলে
0: হয় তো আমি খান কাজ কে মিছামিছি কাটি বুলি নালাগে, ৰাইট?
1: হয় হয়
0: পাচাই কেন ৰাখে বুলি বেছি দোৱাকাৰ থাকি আছে। আৰু ক'ব আজি এইটো লোকৰে কি খানা শুনিব মন যায় আছে বাইকখন বন্ধা?
1: ক্রোধ মুভি আছে, ক্রোধ,
0: ক্রোধ মুভি
1: KROD, ক্রোধ
0: মই চাই আছে। ক্রোধ মুভি তো নাই নাকি? আমি লাগা মিউজিক ব্যাংকতে নাই না থাকা হয়ে যাচ্ছে, সরি। বেলেগ একটা কব,
1: গোপী কিষাণ,
0: কপি কিষাণ,
1: হয়
0: কপি কিষাণ বি নাই নাকি?
1: তেতিয়াহলে কৃষ্ণা,
0: কৃষ্ণা থাকিব নাকি? মই চাই আছে কৃষ্ণা, একটা একটা গীত থাকি আছে কৃষ্ণা পৰা আলকা ইয়াগনিক কোৱা গীত আৰু খৰচ জান ঝাৰিয়া কৈ কিনে এইটো বচাই দিব নেকি?
1: এইটো বজাই দিবি মানে এইটো কাৰণে মানে এফ এম টেকাৰ পৰা মই একদিন বি শুনা নাই, মানে এইটো কাৰণে ভাল আছে, একদম একটা মানে সং একটা থাকিছে।
0: ঠিক আছে, আৰু ক'ব কোন কোনকৈ এইটো টিকেট কৰি দিব মন আছে?
1: মই লগা বেষ্ট ফ্ৰেণ্ড আছে আমাৰ অমল বসুমতাৰী, বিমল বসুমতাৰী, ৰমেশ পাত্ৰ, অৰুণ পাত্ৰ, লাকী, যোগেন্দ্ৰ ৰংপি, চিকাৰী ৰংপাৰ, চুবাকে জামিৰ, বীৰেণ হাঞ্চেৰ, সুনীল পাংচ, হেনিংগাৰ টিমংপি, চন্দ্ৰ টিমং, ধনঞ্জয়, কাশিম আলী, দেৱাশিষ হাজৰিকা, প্ৰেমজিৎ চক্ৰৱৰ্তী, আশুতোষ দেৱনাথ, অঞ্জলি বসুমতাৰী, দাৰাচৰ বসুমতাৰী, আৰু বেছি আছে। এতিয়াতো নাম ক'লে টাইম বি যাই থাকিব, কেতিয়া মানে এতিয়াতো আৰু বেছি লিষ্টাৰ জড়িব থাকিছে না এতিয়াতো।
0: ঠিক আছে, তো সব লিসনার্স কান, রাইট?

0: सब रेगुलर लिसनर्स और आज जेकब सर, हेतंग मैम, वेरोनिका मैम और अपनी के भी दीदी का भी तो
1: ठीक আছে, থ্যাংক ইউ সো মাচ। তো শুনিবলে আপুনি রিকুয়েস্ট কৰিলে গীত,
0: ওকে থ্যাংক ইউ,
1: ওকে ইয়া ওয়েলকাম বাই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি খানি পাইখুন মুন্দা, আমি হলা রেগুলার লিসনার, তাই রিকুয়েস্ট কৰিলে গীত আমি খান শুনি আপো কৃষ্ণা ফিল্মরা, অলকা হেকনিক কোয়া গীত আর খরস, মিউজিক দিছে আনু মালিক, লিরিক্স মতন বাল, শুনি কিনা এনজয় করবি, তাই নাম লওয়া সব আর সব লিসনার্স কে ডেডিকেট কৰি দিয়ে স্কুয়ে আছে, শুনি কিনা এনজয় করবি।

Well, my dear friends, আপনি খানি নেক্সট কলার না হাত এম দে আপনি খানকে আজি ফুটুর লাগা লাস্ট রিয়েল টাইম ট্রাফিক আপডেটস জানি দিয়েছে। আজি মহঙ্গলবরা পিএইচকিউ জাংশন দিয়ে যা লাগা মধুরে ট্রাফিক থাকি আছে আর পিএইচকিউ জাংশন বা

0: Well, my dear friends, next caller আমি এখানে করে থাকি আছে. হ্যালো.
1: হ্যালো তন্ময় স্যার, নমস্তে।
0: হ্যালো, নমস্তে, হু ইজ অন দ্য লাইন?
1: রমেশ পাত্র, গোলাঘাট আসাম।
0: আচ্ছা, রমেশ পাত্র, প্রোগ্রাম স্বাগত হয়। আর আজ কা দিন কেসে রা?
1: দিন তো বহুত গরম হয়ে আছে ইফালে,
0: আচ্ছা
1: একদম 40 উচর উচর।
0: বারিশ পি হয়েছে নাকি কালি রাতি?
1: বারিশ বারিশ হওয়া নাই, বারিশ হওয়া তো ভালে আসলে, বারিশ হওয়া নাই।
0: আচ্ছা, আর আপনি কি কাম করে থাকি আছে এতিয়া?
1: এতিয়া কাম নাই, ঘরতে সোমাই আছে আর।
0: ঘরতে সোমাই আছে আর সোমাই আপনি একদম ঠিক পা শুনি আছে না?
1: আজি রেডিও তো আহা নাই, রেডিওতে সেন্টার তো আহা নাই।
0: আচ্ছা, রেডিও লাগা প্রবলেম থাকিব পারে, এতিয়া মোবাইল অ্যাপত শুনি আছে নয়?
1: মোবাইল অ্যাপত শুনি আছে।
0: ঠিক আছে, তো বেশি ভাল আছে। আর কব আজি কোন গীত শুনিব মন যায় আছে?
1: এক রিস্তা ফিল্ম লাগা নাম, এক রিস্তা
0: ফিল্ম লাগা নাম, এক রিস্তা মই চাই আছে। এক রিস্তা নাই নাকি মই লাগা মিউজিক ব্যাংকতে বেলেগ একটা কব?
1: এক রিস্তা নাই, আরে আরে
0: ফিল্ম লাগা নাম কব,
1: ফারেব ফারেব, এফ এ আর ই বি,
0: ফারেব থাকিব নাকি? ফারেব আছে। কোনটো গীত?
1: তেরি আখে ঝুকি ঝুকি,
0: তেরি আখে ঝুকি ঝুকি। মই আপনি কি ইয়াতে কুই দিয়েছে চারটা গানা ইয়াতে আছে, আপনি লিয়ে একটা আছে, হলে হলে একটা আছে, কাপি তো আয়েগা একটা আছে, ইয়ে মৌসম একটা আছে, কোনটো বলা হব? এইটো
1: লাকি লাগা খুব শুনিবলে কৈ আছে।
0: ঠিক আছে, আৰু আপোনাৰ মানে মাইকী কি কি কাম কৰে?
1: কাম তো ঘরতে আছে, ভিতর ভাত পানি বনাই আছে এতিয়া রুনু পাত্র।
0: আচ্ছা, আর লাকি তো?
1: লাকি ঘরতে আছে, স্কুল এতিয়া সামার ভেকেশন হয়েছে, ঘরতে আছে।
0: আচ্ছা,
1: হ্যাঁ
0: সামার ভেকেশন,
1: সামার ভেকেশন।
0: আচ্ছা ঠিক আছে, আর এটু কিমান দাক থাকিব সামার ভেকেশন তো?
1: এক মহিনা থাকিব।
0: এক মহিনা থাকিব। আচ্ছা, আর তাই তো কিমান ক্লাসত আছে?
1: ক্লাস এতিয়া 10।
0: ক্লাস 10 দে?
1: তেন্তে
0: ও কিমান ভাল আছে। মই ইয়াতে আপনার ডাঙ্কি চাই আছে, ফিল্ম ডাঙ্কিটো নাপা হৈ যাইছে, মই কি হল মই চাব একবার ঠিক পৰা। আৰু বেলেগ একটা থাকিব নেকি? মই আজি এইটো ডাঙ্কিটো বানাই
1: ডাঙ্কি পোৱা নাই,
0: পোৱা নাই
1: পোৱা নাই যদি বেলেগ বেলেগ কি কম আৰু, মনত অহা নাই, মনত জিনিয়াছ মুভিৰ পৰা তেৰা ফিটুটোকে বজাই দিবি।
0: জিনিয়াছ মুভিৰ পৰা?
1: জিনিয়াছ,
0: ঠিক আছে।
1: অঁ
0: তো তেৰা
1: ফিটুৰ,
0: তেৰা ফিটুৰ, ঠিক আছে। আৰু কোন কোন লগা নাম ল'ব মন আছে?
1: নাম ল'ব লাগিব, আপুনিকে নাম ল'ব লাগিব।
0: থেংক ইউ,
1: ফোন ৰিচিভ কৰিছে, ভাল লাগিছে।
0: ঠিক আছে, আৰু শুনি থাকা চব বেলেগ।
1: তারপর ভাইকন মুন্ডা, অমল বসুমতারী, বিমল বসুমতারী, যোগেন্দ্র রংপি, সোনালিং টিপি, দেবাশিস হাজরিকা, রকু বেলে মেথা, শিকারি রংফার, বীরেন হানসে, আর দূর লাগা সাদি খান আছে, ধরমবীর, পূরণ বর্মা, ভগবান সিং পরমার, রমেশ প্রজাপতি, তনুশ্রী, রাকেশ ও প্রেমজিৎ চক্রবর্তী ও সব লিসনার খানকে।
0: ঠিক আছে, কানাডো শুরু করে দিছে তো শুনব ভাল বা দেই। ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস, জিনিয়াস ফিল্ম রা দিয়েছে রমেশ পাত্র রিকুয়েস্ট করা লাগা গীত, অরিজিত সিং লাগা অবস্থায় শুনি কিনা এনজয় করবি। আর এই হি লাস্ট গীত হওয়া হব। থ্যাংক ইউ সো মাচ, আপনি খান কোন কোন কল করেছে আপনি সবকে বেশি খুশি বা জানাই দিয়েছে। ইউটিউব পিছিয়ে আপনি খান এফ এম ট্রাক বা নিউজ হেডলাইন্স দিয়ে শুনি পাওয়া।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: এইটো জানকারী NTEP পৰা দি আছে।
2: FM Dragoban
3: 103 MHz
2: News, music and entertainment.
3: This is FM Dragoban
2: FM 103 MHz.
4: Hello lovelies, welcome back once again to another edition of Local Artist here at Agashwin FM Dragoban at 103 MHz with me, RJ Rangti. Well, we're gonna start off with great artists. Well, it's a duo, Kitoka and Isaac, with Here's For You My Child, followed by Unfailing Love.

0: FM 드래그 밴
1: News, music, and entertainment.
0: FM 103 megahertz.
2: हाँ जी बे लिसनर्स जैसे सुमन जैसे यदि रियल टाइम दे कोई मैं ट्रैफिक लगे जानकारी आई रेडी कोई जैसे मोंकला टू पीएचक्यू जंक्शन मार्ज जैसे को ले नॉर्थ बाउंड और साउथ बाउंड टू भी ट्रैफिक टू लाइट है जैसे एक निशिना पीएचक्यू जंक्शन टू मेजर जंक्शन मार्ज दे भी नॉर्थ बाउंड और साउथ बाउंड टू भी ट्रैफिक टू लाइट है जैसे यानी ट्रैफिक टू हल्का से TCP আৰু ৰাজু পইণ্ট মাজুদি হলে নৰ্থ বাউণ্ড আৰু চাউথ বাউণ্ডিবি ট্ৰাফিকটো মডাৰেটে আছে ইয়ানি ট্ৰাফিকটো ইমান বেছিবি নহয় ইমান কম দিবি নহয় এটা হিচাপ দি যায় আছে আগুৱা আধা গ্লাছটা লওঁ মন জেলিটো আপুনি ল'ব পাৰিব TCP টু ৰাজু পইণ্ট নলিব বক্স কাৰিং টু NHAQ টু চেঞ্চেছ পইণ্ট নলিব ফুলবাৰী টু কচুজি ক্ৰাউন টু ৰাজু পইণ্ট আৰু চেঞ্চেছ পইণ্ট মাজুদে আগু হাই স্কুল জংচন টু চেঞ্চেছ পইণ্ট আৰু NHAK জংচন টু চেঞ্চেছ পইণ্ট এইটো ৰাস্তা কাৰণ দিবি নৰ্থ বাউণ্ড আৰু চাউথ বাউণ্ডিবি ট্ৰাফিকটো লাইটে আছে এইটো আছে ৰিয়েল টাইম দিয়ে আপুনি কহিমা ট্ৰাফিক লগা জানকাৰী শুনিলে আগু এতিয়া আগে ভৰাই নানি দিবলৈ আছে প্ৰগ্ৰাম ৰুৰেল কানেক্ট
3: আমি গান লগা জাগাতে আলাগ আলাগ খেতি বাৰী কৰি থাকে এইটো ওপৰতে জন্তু কিচিম কিচিম বি পালি কেনে একেলগতে যাই থকা জাগা এটা আছে আৰু মানুহ খান বি ইটো কৰি থকাটো গাঁও খুচি আৰু টকা পইচা ফিনি হ'লে বি জীৱনতে ঠিক খাৰা কৰিবলৈ আলাগ আলাগ কাম কৰি যাই থাকে ইৰ নিচিনা আজি ৰাতি মিথুন কৈ থকা কেনেকা পালি যাব ইটোৰ ওপৰতে তাহানকে যতন কৰি আছো মইতে আচানক পৰা তাহান লগা গাঁৱতে কি বেমাৰ ওলাই থাকে ইটোৰ ওপৰতে জানকাৰী কিছুমান কৈ আছে মিথুন পালিয়া সময়তে এণ্ডোপাৰাচাইটছ কৈ থকা আহি কেনে গেষ্ট্ৰ ইণ্টাষ্টিনেল হেলমিনাইট বীমাৰী কিচিম পৰা তাখন লগা গাঁৱকে একদম কমজোৰ বনাই দিয়ে তাতে পৰা পালিয়া মানুহ লোকচান হৈ থকা দেখে যেতিয়া মিথুন লগতে গেষ্ট্ৰ ইণ্টাষ্টিনেল হেলমিনছ এইটো খান লাগি যাই থাকে তাহান লগা গাঁৱটো কমজোৰ হৈ যায় তাতে পৰা ডাইৰেক্টলি নহ'লে বি ইনডাইৰেক্টলি লোকচান ওপৰতে বি মৰি যা তাতে পৰা লোকচান ডাঙৰ হৈ যা দেখি পাই থাকে আহি কিনে গেষ্ট্ৰ ইণ্টাষ্টিনেল পেৰাচাইটছ মিথুন লগতে লাগি যা কমন কিছুমানটো হেমঞ্জ কন্টৰটাস নহ'লে বি ওইছ'ফাগাস টমাম ট্ৰিকষ্ট্ৰংলি লাছ মেচিষ্ট'চিৰাছ কপৰিয়া ট্ৰিকাৰিছ টক্স'কাৰা ষ্ট্ৰংজিলইডছ বনষ্টমান ফেচিয়ালা গেজেণ্টিকা মনিয়াজিয়া বেনাডিনী আৰু মনেজিয়া এক্সপানছা এইটো নিচিনা খান আলাগ আলাগ বেমাৰ নহ'লে বি জাতি বীমাৰ এইটো খান পৰা তাহান লগা গাঁৱকে কমজোৰ আৰু পালিয়া মানুহকে লোকচানটো পুঞ্চাই থকা দেখি থাকে পালিয়া সময়তে তাহান লগতে এইটো লাগি যাইছে গ'লেতো তাহান লগা চাব লগা ক্লিনিকেল চাইন দেখি যাওঁতো হ'লেতো তাহান লগা গাঁৱতে চবচে আগেতে ৰিংৱৰ্ম ইনফেকশ্যন নিচিনা দেখি যাই থাকে এইটো খানটো আলাগ আলাগ এতিয়া কোৱা পেৰাচাইটছ এইটো খান তাহান লগা গাঁৱৰ ভিতৰতে থাকি যাইছে গ'লে তাহান চাবলৈ আলাগ আলাগ হৈ যাই থাকে এতিয়া কৈ দিয়া নিচিনা এইচ কণ্টোটাছ চাইছে গ'লেতো তাহান লগতে এইটো বেমাৰ লাগি থাকিছে গ'লে এনিমিয়া তাহান লগা খুন খান বি খতম কৰি যা কমটি হৈ যা দেখে নহ'লে বি তাহ লগা মাকাছ মেমব্ৰেন্স খান পালৰ হৈ যা আৰু তাহান পায়খানা যা সময়তে খুন পায়খানা বি যা দেখে এনেকুৱা হৈ কিনে তাহান আস্তে আস্তে কৰি গাঁৱটো কমজোৰ হৈ যা এটা দেখে আৰু বি ইয়াতে টক্স'কাৰিয়াচিছ কৰি থকা পেৰাচাইটছ এইটো বেমাৰ বি একদম বিয়া এটা আছে এইটো বেমাৰ হ'লেতো যাই কিনে সৰু খান লগতে সেই বেছি লাগি থকা তাহান লগতে এইটো লগা সময়তে জলদি কৰি কিনে যতন নকৰিলে মৰি যা বেছি ভাগটো এইটো বেমাৰ পৰা হৈ যাই থাকে এইটো বেমাৰ তাহান লগতে লাগি যাইছে বোলেতো তাহান পায়খানা কৰিয়া বেছি হৈ থাকে আৰু তাহান লগা পায়খানা চাবলৈ মাটি ৰং নিচিনা আৰু পানী পানী নিচিনা যাই থকা এটা হৈ যাই থাকে যেতিয়া এইটো বেমাৰটো জলদি কৰি নাচাইছে গ'লেতো ইয়াতে পৰা তাহান লগা গাঁও কমজোৰ কৰে মৰি যা তাক বি হৈ যাই থাকে এইটো কাৰণে হুইচেৰ কৰি কিনে সৰু মিথুন কাণ চাহ সময়তে ভাল থাকিব লাগে কি তাহান লগা গাঁও কেনেকুৱা আছে খা লোৱা কেনেকুৱা খায় পেচাব পায়খানা কেনেকুৱা যায় আৰু তাহান লগা বডি খান বি চুই কিনে তাহান লগা চুলিখান ৰাফ আছে না নৰম আছে এইটো খান বি জানিব লাগে কেলে মানে তাহান টক্সোকোরিয়াসিস এইটো বিমাৰ হৈ যাইছে বোলে আমি গান তাখন লগা বডি ছোৱা সময়তে ৰাফ নিচিনা একদম কাৰা নিচিনা হৈ যা এইটো বি হৈ থাকে এইটো কাৰণে বিচাৰ কৰিব লাগে কি তাখন লগা গাঁও ছুবি তাখন পায়খানা চাই থাকিবি আৰু তাখন কমজোৰ হৈ আছে না নাই নহ'লে বি খা লোৱা কেনেকুৱা আছে তাখন ঠিক আছে না নাই এইটোতো চাই থাকি কেনে হুইচাৰ থাকিব লাগে একদম দৰকাৰ এটা আছে আৰু বি আহি কেনে পিম্পলাই গাত কৈ কেনে কমন ফেনোমেন মানে বেছি বিয়া দুখ দিগদাৰ তাখনকে ক্ৰনিক ইনফেকশ্যন হিচাপে এফেক্ট কৰে একটাটো ইউচোফাগষ্টমাম কৈ কেনে সেই বেমাৰ এটা আছে এইটো হ'লেতো তাখন লগা গাঁও ভিতৰতে যাই কেনে নাৰীতে ইনফেক্ট কৰি এটা আছে এইটো বেমাৰটো নাৰী ডাঙৰৱালাতে সেই যাই কেনে দুখ দিগদাৰ দি থকা বেমাৰ এটা আছে এনেকুৱা কৰি কেনে গাঁওটো গ্ৰেভিছ নহ'লে বি হোৱাইট নুডলছ নিচিনা দেখি যায় আৰু পায়খানাটো হ'লে বি ফাৰাক দেখিবলৈ পৰা এটা আছে আৰু বি আহি কেনে মেচিষ্টোকিৰাছ কৈ কেনে এটা বেমাৰ আছে এইটো বেমাৰ বি একদম খাতৰা এটা আছে এইটো বেমাৰ জলদি যতন নকৰিব পৰা মৰি যা ডাঙৰ হবি সৰু হবি মৰি যা তাক বি দেখি থাকে এইটো বেমাৰ লাগিছে গ'লেতো তাহানকে কমন বেমাৰ এটা নিচিনা ভাবি থাকে কিন্তু তাহান এইটো বেমাৰ লাগে সময়তে খুন কমতি হোৱা এনেকুৱা হৈ যাই থাকে তাহান লগা মাকাছ মেমব্ৰেনছ খান কেবি বেছি দুখ দিগদাৰ এটা দিয়া বাহাৰ পৰা দেখিব নাপাৰা এনেকুৱা বেমাৰ এটা আছে কিন্তু তাহান বেমাৰ হৈ যায় মৰি যা এনেকুৱা হৈ যাইছে বোলে কাটিয়া সময়তে এইটো বেমাৰী খানটো থকা দেখিবলৈ পৰা এটা আছে আৰু বেমাৰ এটাটো ফাচিয়ালাইছিছ কৈ থকা ফ্লাগ ইনফেকশ্যন কোৱা এটা আছে এইটো বেমাৰ হ'লে বি তাহানকে বাহাৰ পৰা নহয় কেনে ভিতৰৰ পৰা ইনফেক্ট হোৱা এটা আছে এইটো বেমাৰ হ'লে জেগা জেগাতে বেছি হৈ থকা দেখে তাহান এইটো বেমাৰ লাগিয়া সময়তে মাকাছ মেমব্ৰেনছ খান পেল হৈ যা পেট যা নহ'লে বি খাটো খাই আছে কিন্তু পেট হজমটো ঠিক নোহোৱা এনেকুৱা হৈ যাই থাকে এইটো বেমাৰ বি বেছি খাতৰা এটা আছে এম্ফিচিয়াছটমিয়াছিছ কৈ কিনে এটা বেমাৰ আছে এইটো বেমাৰ হ'লেতো ইমেজিয়াৰ এম্ফিষ্টমছিছ কৈ থকা একিউট নহ'লে বি ফেটেল ডিজিজ এটা আছে কৈ কিনে সেই কৈ থাকে এইটো বেমাৰ বি যাই কিনে সৰু ইয়াং মিথুন কৈ থকা এইটো খান লগতে সেই বেছি ওলা এটা আছে তাহান লগতে এইটো বেমাৰ লাগিছে ক'লেতো পেট যাই যা গাঁও কমজোৰ হৈ যা মাকাছ খান পেল মেমব্ৰেনছ হৈ যা ছোৱা সময়তে তাহান লগা বডি বি ৰাফ হৈ যা এনেকুৱা আছে জলদি কৰি কিনে যতন নকৰিব পৰা তাহান মৰি যা ইমান তাক বি বেছি শুনি থকা বেমাৰ এটা আছে মুনিয়াজিছিছ কৈ কিনে কাষ্টত ইনফেকশ্যন এটা বেমাৰ বি আছে এইটো হ'লেতো পালিয়া সময়তে বেমাৰ নালাগিব কোৱা নহয় হ'লে বি আলাগ আলাগ বেমাৰ লাগি থকা ভিতৰতে বি কমন এটা বেমাৰ আছে কৈ কিনে সেয়ে জানি থাকে এইটো বেমাৰ হ'লেতো তাহান লগা ৰাখিয়া জাগা বেৰা জাগা এইটো কাৰণটো এনভাইৰণমেণ্ট এইটো ওপৰতে সেয়ে বেছি থকা যাই কিনে উইণ্টাৰ ঠাণ্ডা দিন সময়তে হ'লে বি বেছি খাতৰা বেমাৰ এটা কৈ কিনে সেয়ে মাতি থাকে এইটো বেমাৰ মিথুন খান লগতে লাগিয়া সৰু খানকে হ'লেতো তাহান লগা গাঁৱতে গুটি নিচিনা পট বেলিত নিচিনা দেখে তাহান লগা গাঁও ছোৱা সময়তে ৰাফ হৈ থকা তাহান লগা মাকাছ মেমব্ৰেনছ খানকে এফেক্ট কৰে তাতে পৰা গাঁও ওজন বি কমতি কমজোৰ হালকা বনাই দিয়া এনেকুৱা হৈ যাই থাকে ঘাঁহ লোৱা খাইলে বি পেট হজম নোহোৱা গণ্ডগোল হৈ থকা এটা বেমাৰ আছে হুইচাৰ কৰিবলগীয়া ইয়াতে বুজি আছে আহি কিনে হাইডাইটিডটিছিছ কৈ কিনে একটা তাহান লগতে পানী নিচিনা ওলাই যা একটা বেমাৰ আছে এইটো হ'লেতো তাহান লগা গাঁও বডি পাৰ্টছ অৰ্গেনছ তাতে পৰা পানী নিচিনা পিপ নিচিনা ওলাই থকা দেখে যদি এইটো হুইচাৰ নকৰিছে গ'লে একজন একজন কিবি লগা লাগি হৈ যায় এইটো ওপৰতে খাতৰা একটাটো পালিয়া মানুহবি হুইচাৰ নকৰিছে গ'লেতো লাগি যাব লগা বেমাৰ একটা মনতে থাকিব লাগি আছে এইটোকে জিঅ'নটিক ডিজিজ কৈ থাকে এইটো কাৰণে তাহানকে পালিয়া সময়তে জেগা খান বি মিলিব লগা আৰু সময় খান জানি কেনে ৰাখিবি এইটো ওপৰতে পালিয়া মানুহ চাই থকা মানুহ হ'লে বি হুইচাৰ কৰিবলগীয়া ইয়াতে পৰা জানকাৰী পাই আছে এতিয়া এইটো বেমাৰটো হ'লেতো কি পৰা ওলায় নহ'লে বি আৰু বি কি দোচৰা বেমাৰ খান নিচিনা হৈ যায় গ'লেতো মিথুন পালিয়া সময়তে তাহান লগা লিভাৰ কলিজা কই থাকা লাংস নহলেবি স্প্লিন ইটু খান কিডনি ইটু খান কেবি এফেক্ট হয়ে যাই থাকা বিমার খান বেশি থাকে ইটু নিচিনা পালিয়া সময়তে খা লওয়া নহলেবি রাখিয়া সাই থাকা ইটু খান হুইসের করব লাগে একদম দরকার আছে আমি খান সাই আছে কলিবি কেতিয়াবা তো তাখানকে এনে ছাড়ি দিয়ে নহলেবি খেলা তো খেলাই আছে কিনে হে ছাড়ি দি থাকে কিন্তু সময় লইগিনে টাইম টাইম দিয়ে যাই কিনে তখন লাগা গাও ছুঁই দিব লাগে সাই দিব লাগে একদম দরকার আছে ইতিহা কোয়া এন্ডোপারাসাইটস মিথুন লগতে বিমার ওলাই থাকা হাতাব কারণে চেষ্টা বেশি করে আছে আর করব লাগে তাতে পড়া বেশি ভাগ বাঁচিয়ে কিন্তু কোনোবা তো না বাঁচিয়েবে হয়ে যায় বিয়া অবস্থা কারণে বি হব পারে নহলে বি কেতিয়াবা তো পালিয়া মানুষ হুইসের না করিয়া এনেকা বি হব পারে এই কারণে জানকারি লব কারণে জানকারি থাকা মানুষ লগতে খবর লব লাগে আর হুইসের থাকিব লাগে একদম দরকার আছে ইটু খানকে হাতাব নহলে বি বাঁচিব লাগা কিছুমান কথা ইয়াতে পারা কই দিয়া আছে ফেন্ডাজল কই থাকা 10 mg ইটু খান বি লই কিনে যোন তাখান লাগা গাও বডিটু কমজোর হয়ে আছে ইটু খানকে মুখতে খেলাই দিয়া লাগা দাওয়াই ইটু খান বি দিব লাগে দরকার আর বি একটা তো পাইব্রাজাইন কই কিনে একটা আছে এটু 45 mg লই কিনে 100 ml ইটু বি এট দ্য রেট অফ 30 ml ইটু লই কিনে হে হরু খানকে খেলাই দিব লাগে নহলে বি কেতিয়াবা তো তাখানকে টিকা লাগিছে বলে তাখানকে যতন করব লাগে দরকার একটা আছে আর বি একটা তো আলবেনডাজল কই কিনে আছে 7.5 পরে লই কিনে 15 mg লই কিনে তখন লাগা বডি কিমান ডাঙর আছে ওজন কিমান আছে এটু খান বি সাই কিনে খেলাব লাগিয়া যতন করব লাগিয়া দরকার আছে আর বি কিছুমান দাবাইটো আইভারমাইক 10 কই কিনে আছে 0.2 mg লই কিনে হে খেলাব লাগে সময় সময়তে খেলাব লাগিয়া যতন করব লাগিয়া তো পালিয়া মানুষ হুইসের থাকিব লাগিয়া আছে কেতিয়াবা এটু খান তো বিয়া অবস্থা পৰা আহি যায় কিন্তু আমি খান হুইসের করিয়া প্রিভেনশন নহলে বি কন্ট্রোল এটু বি থাকিব লাগে একদম দরকার আছে এটু কারণে বিমার না হবলে আগিয়ে পড়া হুইসের করব লাগে খান তো তাখানকে কিছু দাওয়াই ডি ওয়ার্মিং কই থাকা এটু জানকারি লই কিনে জলদি করে কিনে সময় সময়তে খেলাই দিব লাগে একদম দরকার আছে খেলাই আছে কলিবি প্লান্টিং ফিটস কই থাকা নহলে বি ফোর্ডার্স এটু খান গরম দিন সময় ঠান্ডা দিন সময় এটু খান বি জানি কিনে কোন জায়গাতে তাখানকে রাখিছে গুলিরো খা লওয়া তাখান কারণে ভাল পাব নহলে বি পেট হজম ভাল পড়া হব জঙ্গ জায়গা খান বি জানি কিনে তাখানকে লই যাব লাগিয়া দরকার আছে সাল সালতে সময় আলাগ আলাগ আহা নিচিনা প্রি মনসুন নহলে বি পোস্ট মনসুন এটু সময়তে কেনেকা থাকিব লাগে এটু উপরতে বরখন আহা আগেতে কেনেকা কিছু দাওয়াই খান তো খেলাই থাকিব লাগে বরখন সময় যা পাছতে হলে বি ডি ওয়ার্মিং এটু কাম তো দরকার নিচিনা কেনেকা কি হিসাবতে সাই দিব লাগে এটু খান জানকারি লই কিনে ঠিক হিসাবতে খেলাই থাকিব লাগে দরকার আছে তাখানকে পালিয়া সময়তে অপটিমাল ফিডিং প্র্যাকটিসেস এটু খান নহলে বি প্রপার হাইজিন আর থাকিব লাগা জায়গা এটু খান বি সাই দিব লাগা দরকার আছে মিঠুন আছে জঙ্গল লাগা জন্তু আছে কই কিনা আমি খান কেতিয়াবা তো হুইসের না করে সাল বরবি তাহানকে জঙ্গল দে রাখি দিয়ে কিন্তু রাখিব লাগিয়া হয়ে যায় হইলে বি তাতে খা লওয়া ঠিক পাই আছে না নাই নহলে বি থাকা জায়গা খানতে বি ঠিক আছে না নাই আর কোনোবা তো ঘরে আহি কিনে রাখে তো এটু জায়গা খান বি ঠিক আছে না নাই হাওয়া বাল বাড়া পায় না নাপায় সাফা আছে না নাই এটু খান বি সাই কিনে হে পালিব লাগিয়া দরকার আছে সাল বর নহলে বি দেরি করে কিনে একটা জায়গাতে রাখিব লাগিয়া জানকারি তো সময় আলাগ আলাগতে জায়গা আলাগ আলাগতে বি রাখিব লাগিয়া হয়ে যায় থাকে এটুকে রোটেশনাল গ্রেজিং কই থাকে নহলে বি তাখান থাকিয়া জায়গা খানতে প্যারাসাইটস বিমার কিছু নহলে বি বিমার খাতরা জায়গা খান আছে না নাই এটু খান বি চাব লাগে ফরেস্ট গ্রেজড অ্যানিমালস এটু জায়গা খান বি ঠিক হিসাব মতে আর ঠিক জায়গাতে রাখিয়া পড়া মিথুন খান হলে বি গাও বাল হব আর জলদি করে কিনে পালিয়া মানুষ বি লাভ পাব লাগা কিছুমান রাস্তা তো ইয়াতে পড়া জানকারি পাই আছে
0: FM 103 MHz.
2: All right, lovelies, that was our program Rural Connect, which you were listening to here at Akashvani FM Trackman at 103 MHz. And we're going to start off early with our program Local Talents here. First up, we have the local artist Bangmi Yanam with the songs Daddy's Little Girl, followed by I'm Not the Only One and One Day.

0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদত দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি
1: এইটো জানকারী NTEP পৰা দি আছে।
2: আপনি শুনেছে না নাই, নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে। এইটু জানকারী খান লবলে আছে।
3: ঘরতে থাকা দরকারী সুবিধা খান, খাবলে পানি, LPG, ইলেকট্রিসিটি, স্যানিটেশন আর বাকি দরকারী জিনিস খান লাগা ডিটেইলস লব।
2: কিতিয়া সেন্সাস অফিস মানুষ আপনার ঘরতে আহিব, ঠিকঠাক জানকারী দিবি আর ভাল সে পুরা মদত করিবি।
3: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে। আমি খান লাগা সেন্সাস, আমি খান লাগা ডেভেলপমেন্ট।
4: Online applications are invited from unmarried men and women candidates for grant of short service commission in executive, education and technical branch. Last date for submission of online application is 27 July 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar.
5: नई कार जीतने का मौका, वाओ, पापा को सरप्राइज दूंगी। बस थोड़ी सी तो उनकी डिटेल भरनी है।
6: रुक जा बुड्ढू।
7: व्हाट? ऐसे पॉपअप से सावधान रहो, स्कैमर्स पर्सनल डिटेल्स का गलत यूज कर सकते हैं।
6: तो समझ गई ना, रिलैक्स।
5: पर कार जीत जाते तो पापा होमवर्क नहीं कराते।
7: RBI कहता है स्मार्ट बनो, कूल रहो।
8: FM Dragoban
9: 103 MHz.
8: News, music and entertainment.
9: This is FM Dragoban.
8: FM 103 MHz.
10: Hello lovelies, a very good evening to all of you. Welcome back once again to another program that is Western Music. Well, it is 5:05 by studio clock, and initially, we were scheduled to play Kaleidoscope for you. That is according to program summary, which I shared earlier. But I have to regretfully let you know that we are going straight ahead with Western music. So more time for you and I to enjoy some music. I hope you'll stick around and be a part of our program. Also, got some songs here I hope you'll enjoy listening to. And if you want to share your thoughts, feedback or suggestions, you're more than welcome to do that as well. We have the number here. It's 943-6805-333. That is where you can reach us with your wonderful words of love, laughter and wisdom. Feel free to share your thoughts with us. All right, we have the first track here. That is Pink with the song Try.

0: আপনি শুনিছেনে নাই? নাগালেণ্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে, এইটো জানকারী খান লবলে আছে।
1: ঘরতে থাকা দরকারী সুবিধা খান, খাবলে পানি, এলপিজি, ইলেকট্রিসিটি, স্যানিটেশন আর বাকি দরকারী জিনিস খান লাগা ডিটেলস লব।
0: কেতিয়া সেন্সাস অফিস মানুষ আপনার ঘরতে আহিব, ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি।
1: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে। আমি খান লাগা সেন্সাস, আমি খান লাগা ডেভেলপমেন্ট।
2: ওয়েফএম ট্রাগোবান News, music and entertainment. This is FM Tracker. FM 103 megahertz.
3: জি হ্যাঁ, আপনার খান শুনি আছে আকাশবাণী FM ট্র্যাকপেন 113 মেগাহার্টজ। শুনি থাকা সববিলাক আপনার খান সবকে স্বাগত করে আছে। আপনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্মি গীত প্রোগ্রামটি। জি হ্যাঁ, এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্মি গীত প্রোগ্রাম আছে। যদি আপনার খান নাপসন্দিত গীত খান শুনবলে মন হয়, আপনার খান আহ প্রোগ্রামতে সামিল হবি আর গীত খান আপনার খান যুন্তু গীত পছন্দ করে আছে, গীত লাগা টাইটল আর ফিল্ম লাগা নাম ঠিকঠাক লিখি কিনা পাঠাই দিবি, তিতা মই ইয়াতে পর আপনার খান নাপসন্দিত গীত খান বাজাই দিয়া হব কই কিনা আপনার খান সবকে জানাই দি আছে। শুনে থাকা সববিলাক মই আপনার খান লাগা মেসেজেস রুখি থাকিব, এই সময়তে একসাথ মিলি কিনা শুনব। কুইন্ট ফিল্ম কি গীত গাই আছে অরিজিৎ সিং।

শুনি থাকা সববিলাক আপনার খান শুনি আছে আপনি পছন্দ গানা এসএমএস রিকুয়েস্ট হিন্দি ফিল্মি গীটস প্রোগ্রাম যুন্ত আনি দিয়ে আছে আকাশবাণী এফ এম ট্র্যাকপন 110 মেগাহার্টজ পরা প্রোগ্রাম আগে লই যায় আছে আর এইবার দুসরা গীত কারণে লিখি কিনা পাঠাইছে কহিমা পর নিহুজ খ্র আর তারপর পছন্দ করেছে সিংঘম ফিল্মত গাই আছে শ্রেয়া ঘোষাল।

Honi Tagasabila, Gamikala program says Krubulela, some way to Punti JS, Joldi Prabner can get an idea, say, Jabra Loposote, Homoi Satpaji Huli, Ura Academy sponsored program, dear Hunipo, Roamikan Akolo Kurahobo, no Paji Tisminete, Akolo Ginaipo Hindi film gun program. Honi Tagasabila, Karubi Abner Kala messages, BCBCS, Soplanga messages, Aji. মই সব লাগা লব না পারে কিনা আছে হলিবি আপনার খান মন দুখি নবি কিলে কইলে এসএমএস রিকুয়েস্ট বি আর আহিব আর লাইভ ফোন ইন প্রোগ্রাম বি আহিবলে আছে প্রোগ্রাম সেস করব কারণে লাস্ট মেসেজ লই দি আছে লিখি কিনা পঠাইছে চেঠেবা টাউন পরা আখুজ আর তারপরা পছন্দ করেছে হাম নজওয়ান ফিল্ম কি গীত গাইছে সুরেশ ওয়ার্কার মোহাম্মদ আজিজ আর অনুরাধা লাগা ওয়াস্তে আর তারপরা এফ এম ট্রাকবান লাতার লাগা বহুত বহুত সাথী বিলাক আর কিছুমান আর জি এস খানকে ডেডিকেট করে দি কিনা আছে তো হরিব হাম নজওয়ান ফিল্ম কি গীত

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি
1: কিন্তু জানকারী NTEP বার দি আছে।